কুশিয়ে কইরা ওয়াহি কইরা নমু তাই বং পান বকু নমক্ষি ইয়াং বান মপু সি দব কি মিং লেন মি খাই শক্ত বয়া দি সুন্দে বয়া দি মপু কি সিন থা পাং দব বয়া দি হাইরক লদনা।

ওয়াহিং বম প্রেম প্রেমিলাদগি মণিপুরি মতামি সে মতাবি রে আকাশবাণী ইম্ফাল হৌজে মু মণিপুরি ফিল্ম ইসাই সিং মথং মথং হইনা সন্তোকচারি খুদো গেহান মদা লখচারি বা ফিল্ম আখুন বা মানি সৈসকলি বা সদানন্দ মদি রোশিবিনা সৈরেং বা রোমি মৈতে মদি শেরাং বা তোম থাংজম

আকাশবাণীর ফল হৌজি মুক্তাবির আসে মণিপুরি ফিল্ম সাইসিং মথং মথং হইনা খুদল আহানবদ চা হোটেল ফিল্ম আসেদি পুষ্পরানী কি নাইটম খোঞ্জল খোরজে মপু সৈরংব ও গিদি হুইনিং সুপম সুরসন সৈরংব ইসে খুদল তৌজরি পুনঃ তামিনাসী

তাবিরে তেকচম গম্ভীর না খোংবা বাসি আকাশবাণী ইম্ফাল হজিক হয়েন থামজরি থরমসং মামগি মফম সামলপ নিজরি নিজব আসে হেক লোবা তাহানজগনি নাহারোল খোঞ্জল থরম ফিগান চিঠি পাখুম থরম লানগদব হিজম চিত্তরঞ্জন গায়ত্রী সরংথেম পুরুক মিনিট নিফু তাবাম খুঙ্গি থরম তাহানজগনি লাইশ্রম মানি দেবীদি খোজোম পর্ব আমাদি ওয়ার্ল্ড রেড ক্রস ডে ইংলিশ মারি লাইন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মণিপুর স্টেট ব্রাঞ্চ চেয়ারম্যান থরিব নরেন্দ্র নিগোমগ উনদাই সাব তাহানজগনি উনবিগদব যুমনাম বাবলু থরম পুথোপ রায়চন্দ্র চিংথাম পুমাপনক মিনিট মঙ্গা চটপ তাহানজগনি আইবী খোরজৈদি আনিসুব তাঙ্কক্ত তাংবলাল ইংখাই মাথোসুব পন্দুপ পুথোপ তেংবাংব হেমচান নিথৌজম খোঞ্জল থরম পুথোপ থোকচোম রেণুবলা পুমাপনক মিনিট কুন্থ্রা মঙ্গা চটপ থামজরি চৈল সিদ থরম খোমজিনব লানগদব ধনবীর নাওরেম

রাধা গোবিন্দের খুঁড়ুম যেই প্রাণ রাধে গোবিন্দ লাইভক্তি রব নানাইনা লাভ খুব জিলা গিলাম দম দ

0: yamna nauriba subject gamni masi md anesthesiology gi makhada leba subspecialty mni hai tare adu magi koina masi da mainly tawre si dil tawre se yamna chronic pain hai ga de koi gi yamna kuina china ga sagona nan leiraba ko ami hoy sing anaba sing masi koina yamba dil tawi chronic pain se hai tare adu ga pagi ngasi gi topic khwang na ba ko si ga mari le nana si gi context hai ra ga de koi gi khwang na ba gi laing si aham ba da koi gi guli na laing du ni adegi sajena laing du ni masi koina conservative management hai du ni ba adu ga si gi si lora matung da sina yarak tra ga de sina phabangam tra ga de surgery surgical intervention tawgadra hai ba gi question am lei du ni ba ko adu ga ngasi gi conservative management and surgical intervention ani si gi marakta koi gi intervention pain medicine gi oi ba laing kra hapsa lok te ba hai tar adu ga surgery mak tawg dring ai da surgery taw ba hai se du ka nam ta pam ba lei te na ka nam ta pam da de mai gi tongan ba economic burden ta mang ba
1: ရှိမြမ်စီပမ်ဒတဲ့ပမ်ဒတဲ့ဘနေနမရခစီဒါခွိုင်းနာအင်တာဗင်ရှင်းစီတောရာဂါပကေဒိုဘယာဂေဟဘဒိုအဒူဂီလိုင်းချတာကဒိုလာဂလီဘလီဘပပနုမစ်မေဂီတာရစ်တာနီထွိုင်းနုမစ်အစီကနုန်သီလ်ပုန်အဟုမီနစ်မငါချတ်ပမတမ်ဒါဆေနဲလစီဒါဆန်ဒုတ်ချဂနီခုံချတ်ချီဂီဝါရီနီသောရုံစီဒါဖန်ဘီဂနီအာကေဇွိုင်ကူမာဂါဥနဒုနဝါရီဆာဘဂီအရွိဘဆရုခဥနဘီဂဒဘာဆန်လတ်ပမ်ဒေဘချန္ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯍꯥꯛꯀꯤ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ ꯀ꯭ꯔꯥꯐꯀꯤ ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯀꯤꯡ ꯏꯁꯇꯤꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯡꯒꯤ
2: অস্ট্রেলিয়াগি সিডনিদ সফটওয়ার ইঞ্জিনিয়ার ওই লাইব গোবিন্দ সৌগ্রাকপমগুলি মিহুত নথম্বম রোমা উনদি সাবম পুথোপ নথম্বম রোমা থরম সরুক খরদং মিয়াম খুদল তামজরি
3: ngasai mphamdada lairammiba akhoi gi work culture haibatare akhoi gi bharat ki rajya khara da su thabak taw birambagi wafam phongdo pirabani na kari kari khena ba akhoi gi bharat adi sibumba system amma porak lagadi hena phagani kaina isada phawki bato madu su phongdo pi
4: aina office pada pung mari gi matung da kanam to office phamde even though 9 to 5 hours mari gi matung da kanam office phamde friday gi afternoon lunch gi matung da mayam se dum bar da salaga asapot sabra enjoy to bohorni adu quality of life se ke hani balance of life fightare ko khu gi
3: work life balance
4: pung mangai matung do office se phone laoi saturday sunday ka nam disturb to biroi adu isha gi privacy su yam respect lai mai an adu ga aina suti log le have se question hang na de ai heng la roi ai thabak lai hai bada dum ke hani worker gi right se yam wang le chaung le adu gi nuai ba khudong sa bam dile
2: me gi tarik tara manga irai numit ki nungthil pung mari minute manga channel asi da lanthok chakani isei saktam nongju tha সক্তম ইব সেরামগি থরম পানথুকলিব সঙ্গীত মন্ডল কি কংবু পুথোপ রাজকুমার ব্রজবিধু খোঞ্জেল বি জয়ন্তকুমার শর্মা তখেলম্বম আশা দেবীদি কুনিথয় মমান ইং লিহুমদই জুলাই তরাদ আহান আকাশবাণী ইম্ফাল সন্দোচকি থরম আরব মহাও নৌহৌন ল
5: নিত থা থা চিং পা তুরে লি পালিব থাই পান জিব উপাল ওপার নুশিদ নুসা পুম নুসেম ইমানি নবুক থাকি নাকি মখই পুমি নতবাক ও থা সানজ
6: ইমা নমজা মনুদ রিটু সালন হোদুন তাইপং জিব পুমদ হিংব আনৌ আনৌ মহাও পিবি রিটুগি আউন খুদিন পুনে ইথিল হোহলি